আজ শনিবার, তেসরা শ্রাবণ 1948 শকাব্দ, 25 জুলাই 2026 খ্রিস্টাব্দ, 8 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 5:05 মিনিট 34 সেকেন্ডে, সূর্যাস্ত সন্ধে 6

বেজে 19:58। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 20 সেকেন্ড।

নটা বেজে ১৬ মিনিটে স্পটলাইট, ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গান। সঞ্চয়িতার পর এবারে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ৬টা বেজে ৩০ মিনিটেই শুনবেন আজকের চাষবাস কথিকা, ফসলের দেশি জাতের সংরক্ষণ, এ বিষয়ে বলবেন ডক্টর কৌশিক ব্রহ্মচারী। ৯টা বেজে ৬টা বেজে ৪০ আপনার স্বাস্থ্য কথিকা, ইউরিক অ্যাসিড ও ভোগান্তি, বলবেন ডক্টর অর্পিতা সরকার। ৬টা বেজে ৪৫ প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও শুভদীপ দে। ৭টা বেজে ৪৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্যামল মিত্র। ৮টায় জানা অজানা বরেণ্য বিজ্ঞানী রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, বলবেন পঞ্চানন মণ্ডল। ৮টা বেজে ৫ তুব্রি ফাও, রচনা বিশ্বনাথ পাকরাশি, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। ৮টা বেজে ২০ নজরুল গীতি শিল্পী রমা দত্ত। ৮টা বেজে ৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত অরুণ ভাদুরী। ৯টায় গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ৯টা বেজে ২৫ জেলার চিঠি, ৯টা বেজে ৩০ মিনিটে গানে গানের পরবর্তী অংশ, সকাল ১০টায় গানের ফেলা, উপস্থাপনায় ডালিয়া দাস। ১১টায় যুববাণীর অনুষ্ঠান নাট্যাঙ্গন, বেলা ১২টায় বাংলার মুখ হাওড়া জেলার তাজপুর গ্রাম থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়। ১২টা বেজে ৩৩ মিনিটে কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর, ১টায় রম্যগীতি, ১টা বেজে ৪৫ মহিলা মহল, ২টো বেজে ৫ প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, ২টো বেজে ৩০ সাঁওতালি অনুষ্ঠান, বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সাম্য বাক, ৫টা বেজে ৩০ সাঁওতালি অনুষ্ঠান, ৬টা বেজে ৩৮ মিনিটে কৃষক ও তার পরিবার, বিশ্ব জলডোবা প্রতিরোধ দিবস কি ও কেন, এ বিষয়ে ডক্টর সম্রাট বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। ৭টায় কৃষি কথার আসর, নাটিকা আলোয় ফেরা, রচনা গিরিধারী দাস, পরিবেশনা সৌমিত্র চক্রবর্তী ও সহশিল্পীবৃন্দ। ৭টা বেজে ৩০ বিচিত্র সংবাদ, ৮টায় নাটক হাসু বানু, রচনা প্রবোদ কুমার সান্যাল, বেতার নাট্যরূপ যতু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। ৯টা বেজে ৩০ কবিতার জন্য অংশগ্রহণে স্বর্ণেন্দু সেনগুপ্ত, রাজীব ঘোষাল ও কৌশিক বাজারি। রাত ১০টায় অখিল ভারতীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত ১১টায় আধুনিক গান, পরিবেশনায় শিল্পী শ্যামল মিত্র। ১১টা বেজে ১০ মিনিটে বাংলা আধুনিক গান ও ছায়াছবির গান। শুনলেন আজকের সঞ্চয়িতা এবং পরে গীতাঞ্জলি প্রচার তরঙ্গের সারা দিনের অনুষ্ঠান পরিচিতি।

এখন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সিতারে রাগ কোমল আশাব ঋষভ আশাবরী ও ললিত, পরিবেশনায় পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়।

0: শুনলেন কোমল ঋষভ আশাভরী এবং ললিত রাগে সেতার শিল্পী পণ্ডিত দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী চৈতী মজুমদার।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন চৈতি মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

শুনলেন ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিতমানসের 182তম পর্ব। পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামীকাল সকাল 6:35 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভজন শুভ্র রায়ের কণ্ঠে, প্রথম ভজনটি প্রচলিত।

বাংলা সাহিত্যে এমন কিছু লেখক আছেন যাঁদের কলমে কেবল কালি দিয়ে লেখা হয় না, লেখা হয় মাটি, মানুষের ঘাম আর দীর্ঘশ্বাসে। সেই রকমই একজনের কথা বলব আজ। তিনি কিন্তু কোনো রূপকথার জগৎ তৈরি করেননি, বরং আমাদের চেনা গণ্ডিতে চেনা জীবনের ধূসর আর উজ্জ্বল দিকগুলোকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন তার লেখায়। তিনি মনোজ বসু। জীবনের কঠিন বাস্তবতাকে যিনি শিল্পীর তুলিতে এমনভাবে এঁকেছিলেন যে তার প্রতিটা লাইন আজও আমাদের অস্তিত্বকে নাড়া দেয়। তাঁর একটা বিখ্যাত কথা ছিল, জীবন বড় অদ্ভুত, বড় বিচিত্র, তবুও তাকে ভালোবাসতে হয়, কারণ এই জীবন ছাড়া যে আমাদের কিছুই নেই। বলবো তাঁরও জীবনের কথা, শোনাবো তার গল্পে আমাদের জীবনের কথা। তার আগে আজ যুববাণী সুপ্রভাতে তোমার সঙ্গে আড্ডা দিতে চলে এসেছি আবার আমি শ্বেতা, আর শুরুতেই একটা এই জীবনের গান।

সেই জীবনের কথাই বলে গেছেন আমাদের আজকের যে যাকে নিয়ে আমরা আড্ডা দেব, আজ যার জন্মদিন সেই মনোজ বসু। তার আগে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সকালবেলায় এক কাপ ধোঁয়া ওঠা চা নিয়ে বসে পড়েছ, আর আমিও তো আড্ডা দিতে চলেই এসেছি। তবে আজকের আড্ডার আগে এই গানটার পরে তোমাদের জানিয়ে দিই আজকের দিনটা ঠিক কী কী

0: আরও নে বিশেষ।
1: আজ এই দিনে
0: শুনছো যুববাণী, আজ এই দিনে 1581 সালে হল্যান্ডের 7টি প্রদেশ স্পেনের অধিকার থেকে স্বাধীনতা ঘোষণা করে। 1814 জর্জ স্টিফেনসন প্রথম বাষ্পচালিত ইঞ্জিনের সাফল্যজনক কার্যকারিতা প্রদর্শন করেন। 1975 বিশ্বের প্রথম টেস্ট টিউব শিশু লুইস ব্রাউন জন্মগ্রহণ করেন। 1978 মাতৃগর্ভের বাইরে প্রথম নবজাতক ভ্রূণ শিশুর জন্ম হয়। 2007 প্রতিভা পাতিল ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি এবং প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জন্মগ্রহণ করেন 1875 জিম কর্বেট, শিকারী ও সংরক্ষণবাদী প্রকৃতিবিদ।
1: আজ এই দিনে
0: তাহলে যেটা বলছিলাম বন্ধু, আজকের আমাদের আড্ডার বিষয় কিন্তু মনোজ বসু। তার জন্মদিনে আজ তাকে নিয়েই আমরা কথা বলবো। মাটি আঁকড়ে পড়ে থাকা মানুষ আর তাদের অদেখা লড়াইগুলোকে যারা কলমের ছোঁয়ায় অমর করে রাখেন, মনোজ বসু ছিলেন তাঁদেরই একজন। তিনি শব্দ দিয়ে শুধু গল্প লেখেননি, মানুষের হৃৎস্পন্দনকে ভাষার রূপ দিয়ে গিয়েছেন। তার লেখায় ফুটে ওঠে ঠিক সেই সত্য যা তিনি আজীবন বিশ্বাস করেছেন। মানুষের জীবনের চেয়ে বড় কোনো কাব্য নেই, আর মানুষের ভালোবাসার চেয়ে বড় কোনো মহাকাব্য নেই। আজকের সুপ্রভাতে আমরা সেই মহান লেখকের জীবনের আয়নায় আমাদের নিজেদের জীবনকে দেখার চেষ্টা করব, কারণ তার লেখনী আজও আমাদেরকে পথ দেখায়। আজ তোমাদের বলবো সেই কর্মবীর লেখকের জীবনের কথা, যিনি তার সৃষ্টির মাধ্যমে আমাদের জানিয়ে গিয়েছেন মানুষের লড়াই কখনোই বৃথা যায় না। গল্পটা শুরু করতে হয় 1901 সালের 25 জুলাইয়ের এক বিকেল থেকে। ব্রিটিশ ভারতের যশোর জেলার কেশবপুর থানার ডোঙ্গাঘাট গ্রামে এক মধ্যবিত্ত পরিবার, কিন্তু যাদের ছিল বংশের একটা নিজস্ব আভিজাত্য। কিন্তু নিয়তির খেলা দেখো, মাত্র 8 বছর বয়সে বাবা রামলাল বসুকে হারালেন ছোট্ট মনোজ। যে বয়সে শিশুরা পাঠশালার গণ্ডিটুকু সবে পেরিয়েছে, সেই বয়সে তিনি দেখলেন সাংসারিক টানাপোড়েন। কিন্তু এই অভাব কি তাকে দমাতে পেরেছিল? না, দারিদ্র তাকে ভেঙে ফেলার বদলে আরও সংবেদনশীল করে তুলেছিল। তিনি যখন নিজের গ্রাম পেরিয়ে কলকাতার রিপন কলেজিয়েট স্কুলে এলেন, তখন 1919 সাল। চারপাশের পরিবেশ তখন বেশ উত্তাল, স্বদেশী আন্দোলনের ঢেউ আছড়ে পড়ছে তরুণদের মনে। সেই উত্তাল স্রোতে গা ভাসালেন মনোজ বসু। খুলনার বাগেরহাট কলেজে পড়ার সময় তিনি সংস্পর্শে এলেন যুগান্তর দলের বিপ্লবীদের। চোখের সামনে বিপ্লবীদের জীবনের ঝুঁকি নেওয়া, দেশের স্বাধীনতার স্বপ্ন দেখা, এই অভিজ্ঞতাগুলোই পরবর্তীকালে তাঁর উপন্যাসে এক অন্যরকম দৃঢ়তা এনে দিয়েছিল। এরপর এলো কলকাতার জীবন, সাউথ সাবারবান কলেজ, আজকের আশুতোষ কলেজ আর কি। তো সেখান থেকে বিএ পাশ করলেন বটে, কিন্তু জীবনের লক্ষ্য তখনও স্থির নয়। আইন পড়ার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বেছে নিতে হলো শিক্ষকতার পেশা। পারিবারিক আর্থিক অভাব সেই তার আর উকিল হওয়ার স্বপ্নটাকে পূর্ণ হতে দিল না। জীবন চালাতে তাকে সম্পূর্ণ একটা অন্য পেশা বেছে নিতে হলো। দক্ষিণ কলকাতার এক স্কুলে তিনি দীর্ঘকাল শিক্ষকতা করেছেন, কিন্তু ভেতরে তো তার একজন লেখকই বাস করতেন। তার নিজের ভাষায় তিনি কোনোদিনও পুরোপুরি নাকি শিক্ষক হয়ে উঠতে পারেননি, এটা তিনি নিজেই বলছেন, কারণ তার কলম তাকে সবসময় অন্য কোথাও ডাকত। আচ্ছা বন্ধু, তুমি বলো তো, লেখকের জন্ম তো আর হঠাৎ করে হয় না, তার জন্য লাগে দীর্ঘদিনের সাধনা। সাধনা আসলে সব কিছুতেই লাগে, মানে যে কোনো শিল্পেই সাধনাটাই তো মূল। হ্যাঁ, শুনছো যুববাণী, আর এই সাধনা বলতে বলতে আর শিল্পের কথা বলতে বলতে মনে পড়ল, আজ আমাদের সঙ্গে রয়েছে যুববাণীর এক শিল্পী বন্ধু, তার নাম শ্রীপর্ণা বেরা। আজ কিন্তু তোমাদের শ্রীপর্ণার গানও শোনাবো এই যুববাণী সুপ্রভাত থেকে। তাহলে বরং দেরি না করে শ্রীপর্ণার সাধনা কীরকম হয়েছে শিল্পে, সেই একটা গান বরং শুনেই নিই।

বাহ, ভারী সুন্দর একটা গান আমাদেরকে শোনালো আমাদের আজকের আমাদের যুববাণীর শিল্পী বন্ধু শ্রীপর্ণা। তো শ্রীপর্ণার গানের পরে আবার বরং আমরা আড্ডায় ফিরি। মনোজ বসুর এই সাহিত্যিক সত্তার যে জীবনের কথা বলছিলাম, তো এই সত্তার বীজ কিন্তু বপন হয়েছিল মাত্র 7 বছর বয়সে। যখন অন্য শিশুরা খেলার মাঠে ছুটত, তখন কিন্তু তিনি তার হাতে থাকতো খাতা কলম। তখন থেকে তার মনে কবিতার ছন্দের দোলা, নিজের হাতে লেখা দেওয়াল পত্রিকা বের করা, সহপাঠীদের নিয়ে সাহিত্যের আসর জমানো, এই সবগুলোই ছিল কিন্তু তার নেশা। মানে ছোট থেকে তিনি আর 5টা বাচ্চার থেকে একটু অন্য, আর সেই নেশাই পরবর্তীকালে পেশায় রূপান্তরিত হয়েছিল। তার সাহিত্যের প্রথম পদচিহ্ন পরে গৃহহারা গল্পটির মধ্যে দিয়ে। দারিদ্র আর মানুষের শিকড়হীন জীবনের যে হাহাকার তিনি শৈশবে দেখেছিলেন, সেই অভিজ্ঞতাই তার কলমের মুখে প্রথম গল্পের রূপ নিয়ে ধরা দিল। কিন্তু গল্প লেখাতেই তো তিনি আটকে থাকেননি, জীবনকে কাজ থেকে দেখার জন্য তিনি বেছে নিয়েছিলেন বহু পথ। পেশাগত জীবনে তিনি ছিলেন এক বহুমুখী মানুষ।

একদিকে স্কুল শিক্ষক হিসেবে পড়াতেন, অন্যদিকে স্কুলের বই লেখার গুরু দায়িত্ব, এই দুটোর ভারসাম্য বজায় রাখা কি এতটাই সহজ বলো বন্ধু? কিন্তু মনোজ বসু যেন এক আশ্চর্য দক্ষতায় সারা জীবন তা করে গিয়েছেন। নিজের প্রকাশনা সংস্থা বেঙ্গল পাবলিশার্স প্রতিষ্ঠা করা তো তার একটা দুঃসাহসী পদক্ষেপের একটা। সবচেয়ে বড় কথা, তিনি কিন্তু শুধু বই পড়েননি, মানুষকে পড়েছেন। গুরু সদয় দত্তের মতো সমাজ মনস্ক ব্যক্তিত্বের সান্নিধ্যে কাজ করার সুযোগ তাকে দিয়েছিল জীবনের অন্য একটা দর্শন। আবার বাংলার শক্তি পত্রিকার সম্পাদনাও করেছেন, সেই দায়িত্ব কাঁধে নিয়ে তিনি বাংলার তৎকালীন সমাজ আর রাজনৈতিক অস্থিরতাকে দেখেছেন খুব কাছ থেকে। এই যে বিচিত্র অভিজ্ঞতার সংমিশ্রণ শিক্ষকতা, সাংবাদিকতা আর প্রকাশনার জগৎ, এই সব কিছুই তাকে কেবল একজন লেখক নয় বরং বাংলা সাহিত্যের একটা পাকা মাথার শিল্পী হিসেবে গড়ে তুলেছিল। তিনি জানতেন জীবনের প্রকৃত রহস্য বইয়ের পাতায় নয়, বরং মানুষের ভিড়ে আর সংগ্রামের ময়দানেই লুকিয়ে আছে, আর লুকিয়ে আছে মাটির কাছাকাছি থাকা মানুষগুলোর মধ্যে। আসলে মানুষের ভিত তো সেই মাটি, আর সেই মাটির গানে তো লোকগীতি আমাদের আরও একটা ঐতিহ্য। বলেছিলাম আজকে আমাদের সঙ্গে শিল্পী বন্ধু রয়েছে, শ্রীপর্ণা রয়েছে। শ্রীপর্ণারা আবারও একটা গান শুনবো, শ্রীপর্ণা তো আজ আমাদেরকে মাটির গানই শোনাবে।

ভীষণ সুন্দর একটা গান শোনালো শ্রীপর্ণা। হ্যাঁ, তো এবার গান থেকে আবার বরং আড্ডায় ফিরে আসি, একদম মাটি থেকে, বাস্তবের মাটিতে। প্রথম বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবীতেই যখন একটা বড় রকমের পরিবর্তন চলছিল, যুদ্ধের প্রভাব আর সেই সময়ের কঠিন বাস্তবতায় সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল অনেক অস্থিরতা, অভাব আর কষ্ট। সেই সময়ে কল্লোল গোষ্ঠীর অনেক লেখকই তাঁদের লেখায় এই কষ্ট আর ক্ষোভের কথা খুব তীব্রভাবে তুলে ধরেছিলেন। মনোজ বসু সেই সময়কার লেখক, তবে তিনি ছিলেন ওই যে বললাম একটু আলাদা সবার থেকে চিরকালই। তিনি কল্লোল যুগের লেখকদের মতো অন্ধভাবে ভাঙা গড়ার খেলায় মাতেননি, বরং তিনি খুব শান্তভাবে মানুষের জীবনের গভীরের দিকে তাকাতে চেয়েছিলেন। মানুষের নিত্যদিনের লড়াই, দুঃখ আর বেঁচে থাকার গল্পগুলোকেই তিনি তার ছোট গল্পের মূল বিষয় করে তুলেছিলেন। মনোজ বসুর গল্পের এক বড় জায়গা জুড়ে ছিল প্রেম, তবে তার প্রেমের গল্পগুলো কিন্তু ছিল একেবারেই অন্যরকম, তথাকথিত প্রেমের গল্প থেকে একটু হাটকে। তিনি প্রেমকে শুধু একটা আবেগের জায়গা থেকে দেখেননি, বরং সংসার জীবনে মানুষ একে অপরের সাথে কিভাবে জড়িয়ে থাকে, বিয়ের আগের প্রেম, বিয়ের পরের দায়িত্ববোধ, এই সব কিছুকেই তিনি তার লেখায় খুব সহজভাবে ফুটিয়ে তুলেছিলেন। ঠিক যেন আমাদের পাশের বাড়ির কোনো চেনা মানুষের জীবনের গল্প। প্রেম যে কেবল সমবয়সীদের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অসমবয়স্ক মানুষের মধ্যেও প্রেমের জন্ম হয়, তা মনোজ বসুর উপসংহার গল্প পড়লেই জানতে পারবে। এক কিশোরীর প্রতি এক কাব্য পাগল যুবকের প্রেমের আড়ালে একতরফা অনুরাগের পরিচয়ও পাওয়া যায় সেই গল্পে। কাহিনী অনুযায়ী কিশোরী কুটুর হৃদয়ের গভীর উত্তাপ কিশোরী সুলভ সংকোচেই ঢাকা পড়ে থাকে। স্বরচিত কবিতা পাঠের বাহানায় যতীন্দ্রর বাড়িতে যাওয়া আসার সূত্রে বনগোপালের সঙ্গে যতীন্দ্রর বালিকা কন্যা কুটুর একটা গভীর অসমবয়সী আন্তরিকতা গড়ে ওঠে। 5 বছর পর কুটু যখন কিশোরী হয়ে ওঠে, তখন যতীন্দ্র কিছুটা সুবিধা পাওয়ার লোভে ধনাঢ্য এক ব্যবসায়ীর সঙ্গে তার বিয়ে ঠিক করেন। আত্মভোলা বনগোপাল কিশোরী কুটুর মনের খবর বিন্দু বিসর্গও জানতেন না, তাই এই বিয়ের সংবাদে দম্পতির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বনগোপাল একটা পদ্য লিখে কুটুকে উপহার দেয়। সেই পদ্যের কাগজ ছিঁড়ে ফেলে কুটু আর্তনাদ করে ওঠে। তুমি বলে, তুমি যদি পদ্য ছাপাও আমি গলায় দড়ি দেব, কী করেছি আমি তোমার, এই বলে কান্না চেপে সে ছুটে চলে যায়। দেখো একবার কত সাবলীল তার লেখনী, কত সুন্দরভাবে তিনি কত সহজ ভাষায় গল্পটাকে তুলে ধরেছেন, কত সুন্দর একটা গল্প। আর এই ভালোবাসা, প্রেম এসব বললেই তো আমাদের একটু মনে পড়ে সবার ভালোবাসার যিনি দেবতা, সবার কাছে পরিচিত সেই রাধাকৃষ্ণের কথা। তো সেই রায় আর শ্যামের একটা গান বরং এখন আমরা শুনিনি আমাদের শিল্পী বন্ধু শ্রীপর্ণার কাছে।

ভীষণ সুন্দর সুন্দর গান আমরা আজ কিন্তু শুনতে পাচ্ছি যুবাণীর বন্ধু শ্রীপর্ণার কাছ থেকে। একদম মাটির গানে মাটির টানে শ্রীপর্ণা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে সেই একটা অন্যরকমভাবে, আর এই ভাবটা ছেড়ে যেন বেরোতে ইচ্ছে করে না। কি বন্ধু, তোমাদেরও কি আমার মতো আরেকটা গান শুনতে ইচ্ছে করছে শ্রীপর্ণার? তাহলে বরং দেখি শ্রীপর্ণা আরেকটা গান শোনায় কি না, তোমরাও শুনে নাও।

এইবার বরং আমরা একবারে আড্ডায় ফিরে আসি সরাসরি। আমরা তো শুনেই নিলাম আজকে আমাদের শিল্পী বন্ধু শ্রীপর্ণা বেরার গান, কিন্তু তার সঙ্গে যারা যন্ত্রণার সঙ্গে ছিলেন তাদের নামটা না বললেই নয়, কারণ তাদের ছাড়া তো গানটাই হতো না। আজকে সঙ্গে ছিলেন কৌস্তভ রায়চৌধুরী, মনোজ ঘোষ, শুভ্রা ব্যানার্জি, নবনীল সরকার। আচ্ছা বন্ধু, তোমরা অনেকেই হয়তো জানো না, মনোজ বসু কিন্তু কেবল একজন শুধুমাত্র লেখক ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসী উদ্যোক্তা। 1943 সালের কথা, তখন বাংলা বইয়ের বাজারে বড় বড় প্রকাশনা সংস্থার দাপট, তার মাঝেই মনোজ বসু ও তার এক বন্ধু গড়ে তুললেন নিজস্ব প্রকাশনা সংস্থা বেঙ্গল পাবলিশার্স। কিন্তু কেন তিনি ঝুঁকে নিয়েছিলেন? আসলে অনেক প্রকাশকের সাথে কাজ করার পর তিনি বুঝেছিলেন বাণিজ্যিক স্বার্থের চাপে অনেক ভালো ভালো লেখাগুলোই কিন্তু হারিয়ে যাচ্ছে। তিনি চাইছিলেন এমন একটা মাধ্যম যেখানে একজন লেখক তার মনের মতো করে লিখতে পারবেন এবং সেই লেখা ঠিকঠাকভাবে পাঠকের কাছে পৌঁছবে। শিক্ষকতা করতেন তিনি, কিন্তু ভেতরে ছিল একটা অদম্য নেশা। একদিকে স্কুলের ক্লাস, অন্যদিকে পাঠ্যপুস্তক লেখা আর পত্রিকার সম্পাদনা, এই সব দায়িত্ব সামলে তিনি প্রকাশনা জগতে পা রাখলেন। গুরুসদয় দত্তের মতো গুণী মানুষের সান্নিধ্য তাকে শিখিয়েছিল কীভাবে সব কাজ গুছিয়ে করতে হয়। সে অভিজ্ঞতাকে সম্বল করেই তিনি বেঙ্গল পাবলিশার্সের যাত্রা শুরু করেন। এটা কেবল একটা বই ছাপানোর দোকান ছিল না, কিন্তু ছিল একটা স্বপ্নের ঠিকানা। তিনি চেয়েছিলেন বাংলার মাটি আর মানুষ আর তাদের জীবনের গল্পগুলো যেন মানুষের হাতের নাগালে পৌঁছয়। রুচিশীল প্রচ্ছদ আর দারুণ ছাপার মান সব মিলিয়ে খুব অল্প সময়েই পাঠকরা এই প্রকাশনার বইগুলো লুফে নেয়। সফলতা যখন আসতে শুরু করল, তখন তিনি শিক্ষকতার নিশ্চিত চাকরিটিও ছেড়ে দিলেন, কারণ তিনি জানতেন তাঁর জায়গা আসলে বইয়ের পাতায় আর প্রকাশের জগতে। তিনি নিজের লেখালেখির পাশাপাশি অন্য অন্য লেখকদেরও সৃজনশীল কাজকে তুলে ধরার স্বপ্ন দেখিয়েছিলেন বা নিজেও দেখেছিলেন। বেঙ্গল পাবলিশার্স ছিল সেই স্বপ্নগুলোরই একটা বাস্তব রূপ। মনোজ বসুর লেখার সবচেয়ে বড় শক্তি ছিল তার দেখার চোখ। তিনি কোনো আজব বা কাল্পনিক জগতের গল্প দেখেননি, লেখেননি, স্বপ্নও দেখাননি, বরং আমাদের চারপাশে প্রতিদিন ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাগুলোকেই তিনি সাহিত্যের মণিমাণিক্য গড়ে তুলেছিলেন। গ্রাম বাংলার প্রকৃতি, সাধারণ মানুষের হাসি কান্না আর তাঁদের দৈনন্দিন লড়াই, এই ছিল তাঁর গল্পের প্রাণ। তাঁর কলমের ছোঁয়ায় যেন মাটি আর মানুষ কথা বলে উঠত। বিশেষ করে 1942-43 সালের সেই সময়ের কথা বলছি, যখন উত্তাল সময়ে একদম তিনি লিখলেন ভুলি নাই, তখন বাংলা সাহিত্য জগতে যেন একটা নতুন ঢেউ খেলে গেল। সেই সময়ে বিপ্লবীদের নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু মনোজ বসু দেখালেন একটা ভিন্ন পথ।

তিনি দেখালেন বিপ্লবীদের হাতে হয়তো বন্দুক ছিল, কিন্তু তাঁদের বুকের ভেতরটাও ছিল আবেগে ভরা। বিপ্লবীদের সেই মানবিক রূপ, তাদের ভয়, দ্বিধা আর স্বপ্নের কথা আগে কোনো পাঠক সেইভাবে অনুভব করেননি। মনোজ বসু আমাদেরকে বুঝিয়ে দিয়েছিলেন, একজন বিপ্লবীও আসলে রক্ত মাংসের মানুষ, যিনি নিজের প্রিয়জনকে ছেড়ে দেশের জন্য লড়াই করেন। আর তার এই স্বচ্ছ ও গভীর পর্যবেক্ষণই পাঠককে প্রতিটি চরিত্রের সাথে একাত্ম করে তুলত। আর নিশি কুটুম্ব, এই নামটা উচ্চারণ করলেই বাংলা সাহিত্যের একটা অবিস্মরণীয় ইতিহাসের কথা মনে পড়ে। 1966 সালের সেই সাহিত্য একাডেমি পুরস্কার জয় যেন এক অনন্য স্বীকৃতি। নিশি কুটুম্ব উপন্যাসের প্রত্যেকটা লাইন আমাদের সমাজের এক একটা জীবন্ত আয়না, যেখানে মানুষের লড়াই আর বেঁচে থাকার আসল রূপ ফুটে উঠেছে। তার প্রত্যেকটা গ্রন্থ যেন এক একটা সময়ের দলিল। বনমর্মর প্রকৃতি কাদের, পৃথিবী কাদের রূপবতী, কিংবা বন কেটে বসত। একবার লেখাগুলো শুধু ভাবো, তিনি যখন সেতুবন্ধ বা মানুষ নামক জন্তু লিখছেন, তখন শুধু গল্প বলেননি, মানুষের মনের ভেতরে গভীরে লুকিয়ে থাকা সেই সত্তাকে আমাদের সামনে মেলে ধরেছেন, যা আমরা অনেক সময় এড়িয়ে যাই। তোমরা কি জানো, মনোজ বসু লেখার জাদুতে মুগ্ধ হয়েছিল চলচ্চিত্র জগতও? পলাতক, একটু বাসা কিংবা রাহগীর, এই চলচ্চিত্রগুলো যখন পর্দায় আসত, মানুষ একদম মন্ত্রমুগ্ধ হয়ে দেখত। কেন জানো, সিনেমার চিত্রনাট্যেও তিনি জীবনের সেই একই সহজ সরল সত্যগুলোকে তুলে ধরতেন, যা তার বইয়ের পাতায় থাকত। কোনো কৃত্রিমতা নয়, জীবনের যা কিছু সত্যি তাকেই তিনি সেলুলয়েডের পর্দায় জীবন্ত করে তুলতেন। তিনি কেবল ক্ষান্ত হননি, লিখে ভ্রমণ করেছেন দেশে বিদেশে, ভ্রমণ কাহিনীও তুলে ধরেছেন অসামান্য দক্ষতায়। ওগুলো পড়লে আবার তোমার মনে হবে যেন তুমি নিজেই ঘুরতে চলে গেছো। শুধু ঘরের কাছের মানুষগুলোই নয়, তার কলমকে সঙ্গী করে তিনি পাড়ি জমিয়েছিলেন দূর দেশেও। চীন বা সোভিয়েত ইউনিয়নের মতো দেশগুলোর মানুষের জীবনকেও তিনি দেখেছেন খুব কাছ থেকে, শুধু লেখার জন্য। আর সেই অভিজ্ঞতার কথাও তিনি এমন নিপুণ দক্ষতায় তার ভ্রমণ কাহিনীগুলোতে তুলে ধরেছেন যে পাঠক মুহূর্তেই হারিয়ে যাবে অন্য কোনো দেশের পথে, অন্য কোনো মানুষের জীবনের মিছিলে। 1987 সালের 26শে ডিসেম্বর 86 বছর বয়সে এই মহান সাহিত্যিক আমাদের ছেড়ে চলে গেলেন হঠাৎ করেই। কিন্তু তিনি কি সত্যিই কোথাও গিয়েছেন? না। আজও যখন আমরা নিশি কুটুম্ব হাতে নিই, যখন কেউ বন কেটে বসত পড়ে নতুন স্বপ্নের বীজ বনে, তখন তখন মনোজ বসু সেই পাঠক আর বই আর আমাদের মাঝে সেতু হয়ে বেঁচে থাকেন। একজন মানুষ প্রতিকূলতাকে কিভাবে সৃজনশীলতায় রূপান্তর করতে পারেন, তার সবচেয়ে বড় উদাহরণ হলেন মনোজ বসু। আমরা তার জীবন থেকে শিখি, জীবন মানেই সংগ্রাম, আর এই সংগ্রামটাকেই জয় করার নামই হলো শিল্প। আর সেই রকম একজন শিল্পী ছিলেন মনোজ বসু। আচ্ছা বন্ধু, মনোজ বসুকে নিয়ে তো আমরা অনেক আড্ডা দিলাম, এবার নিশ্চয়ই তোমাদের ইচ্ছা করছে একটু অন্যদিকে যেতে, কারণ পরিবেশটা বেশ গম্ভীর হয়ে গেছে, তাই না? যাই হোক, মনোজ বসুকে আমরা শ্রদ্ধা জানালাম আজকে, কিন্তু তার সঙ্গে তোমাদের জন্য আজকে রেখেছি একটা মজার গল্প। কি গল্প জানো তো? বলছি শোনো। বোম্বাগড় নামক এক আজব দেশে বাস করতেন হবুচন্দ্র নামের এক রাজা আর গবুচন্দ্র নামের এক মন্ত্রী। রাজা হবুচন্দ্র ছিলেন খুবই সরল ও বোকা, আর মন্ত্রী গবুচন্দ্র ছিলেন ঠিক তেমনই চতুর আর তোষামোদকারী। গবু মন্ত্রী সবসময় রাজাকে বলতেন, মহারাজ আপনি যা করেন তাই ঠিক, আপনার বুদ্ধি স্বয়ং বৃহস্পতির মতন। মন্ত্রীর এই প্রশংসায় রাজা এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে রাজ্যের ভালো মন্দ বিচার করা তিনি এক প্রকার ভুলেই গিয়েছিলেন। একদা রাজ্যে ভয়াবহ খরা দেখা দিল, বৃষ্টির অভাবে সব ফসল নষ্ট হতে চলল, প্রজারা অনাহারে মরতে বসে রাজার কাছে ছুটে এলো। তারা বলল, মহারাজ রাজ্যে খাবার নেই, চারিদিকে হাহাকার, দয়া করে আমাদের সাহায্য করুন। রাজা হবুচন্দ্র তখন গবু মন্ত্রীর দিকে দেখলেন, মন্ত্রী মশাই প্রজাদের কোনো সমস্যার সমাধান তো করলেনই না,
উল্টে রাজাকে বললেন, মহারাজ, প্রজারা খুব অকৃতজ্ঞ। আপনার মতো মহান রাজার রাজ্যে তাদের কোনো কষ্ট থাকার কথাই না। আপনি নিশ্চিন্তে ঘুমান। রাজা ও মন্ত্রীর কথা বিশ্বাস করে প্রজাদেরকে কোনো সাহায্য করলেন না। দিন যেতে লাগল, পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিল। একসময় প্রজারা গেল ক্ষিপ্ত হয়ে, তারা রাজপ্রাসাদ ঘেরাও করল। তখন কোনো উপায়ন্তর না দেখে রাজা আবার মন্ত্রীর কাছে বুদ্ধি চাইলেন। মন্ত্রী তখন ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, মহারাজ, এখন তো আর পালানো ছাড়া কোনো রাস্তা নেই। রাজা বুঝতে পারলেন তোষামদকারী মন্ত্রীর মিষ্টি কথায় বিশ্বাস করে তিনি নিজের সর্বনাশ ডেকে এনেছেন। তিনি গোবমন্ত্রীকে বরখাস্ত করলেন এবং নিজে প্রজাদের সামনে এসে ক্ষমা চাইলেন। এই গল্পে থেকে আমরা কি কি শিক্ষা পেলাম বলো তো? এই যে ক্ষমা চাওয়ার পরে যখন রাজা আবার নিজের জীবনকে বুদ্ধি দিয়ে চালাতে লাগলেন আর সৎ একজন মন্ত্রীকে নিযুক্ত করলেন, শিখলাম যে মিষ্টি কথায় ভুলে গিয়ে তোষামদকারী বা এই ধরনের মানুষদের প্রশ্রয় দেওয়াটা একদমই ঠিক না। বিপদের সময় সঠিক সত্য আর বাস্তবতাকে গ্রহণ করা উচিত। অন্ধবিশ্বাস বা তোষামদে একদমই কান দিও না, মনে রেখো, কিন্তু অবশ্যই আমাদেরকে সত্যের পথেই চলতে হবে। আচ্ছা, তাহলে এই রিলেটেড একটা গান শুনতে শুনতেই আজকে না হয় টাটা বলি। খুব তাড়াতাড়ি আবার কথা হবে যুববাণীর অন্য কোনো আড্ডায়।

গানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের জানিও, আর আজকের অনুষ্ঠান কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না যুববাণী কলকাতার ফেসবুক পেজে আজকের পোস্টারের কমেন্ট বক্সে। সঙ্গে বলে রাখি, আজ কিন্তু গীতাঞ্জলিতে বেলা 11টা থেকে নাট্যাঙ্গন নিয়ে থাকছে দেওয়ার ঘোয়ার সৈকত, আর মৈত্রীতে দুপুর 12টায় অল্প অল্প গল্প কথায় থাকছে অন্বেষা। তোমরা যুববাণীর অনুষ্ঠান অবশ্যই শোনো, আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, বর্ষায় একদম বৃষ্টিতে ভিজো না, আর আড্ডা হবে আবার কোনো একটা অন্য দিন।

0: নজরুলগীতি পরিবেশন করলেন রোমা দত্ত। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
0: এখন লোকগীতি, প্রচলিত কথা ও সুরে শিল্পী তুলিকা দাশ।

শুনলেন প্রচলিত কথা ও সুরে লোকগীতি, শিল্পী তুলিকা দাস। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। আমফান দুর্নীতি সহ পূর্বতন সরকারের আমলে বকেয়া কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগের সমস্ত রিপোর্ট আজ রাজ্য বিধানসভায় পেশ করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত বুধবার বিধানসভায় এই বিষয়ে এক বিবৃতিতে জানান, পরবর্তী অধিবেশনে সেই রিপোর্ট নিয়ে বিস্তারিত আলোচনা এবং সুপারিশগুলি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, ক্যাগের রিপোর্টে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুমতির জন্য রাজ্যপালের কাছে সুপারিশ করবে সরকার। দুর্নীতি রোধে পঞ্চায়েত প্রধানদের হাত থেকে আর্থিক ক্ষমতা নিয়ে নেওয়ার জন্য রাজ্য সরকার আজ বিধানসভায় পঞ্চায়েত সংশোধনী বিল আনতে চলেছে। অধ্যক্ষ রথীন্দ্র বসুর পৌরোহিত্যে গতকাল কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিলের ওপর দেড় ঘণ্টা আলোচনা হওয়ার কথা। এদিকে তৃণমূল কংগ্রেস নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় সেবাশ্রয় প্রকল্প নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বিবৃতি দেবেন। ফলতার বিধায়ক দেবাংশু পণ্ডা গতকাল বিধানসভার উল্লেখ পর্বে অভিযোগ করেন, অভিষেকের কেন্দ্রে একটি মাঠে এখনও সেবাশ্রয়ের ক্যাম্প থাকায় স্থানীয়রা খেলাধুলো করতে পারছেন না। এই প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় এ বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন। সড়ক পথের ওপর চাপ কমাতে এবং যানজট এড়াতে ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত ওয়াটার ট্যাক্সি চালু করতে চলেছে রাজ্য সরকার। উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে গতকাল এক অনুষ্ঠানে পরিবহনমন্ত্রী অর্জুন সিং এ কথা জানান। একই সঙ্গে দূরপাল্লার ভেসেল পরিষেবা চালু করারও উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমতি ছাড়া সমাজ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে আদালতের ভিডিও ও লাইভ স্ট্রিমিংয়ের প্রচার এবং আপলোডের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এর জন্য খবর প্রচারে কোনো সমস্যা হবে না বলে শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে। আদালত কোনো চব্বিশ ঘন্টার বিনোদনের চ্যানেল হতে পারে না বলেও অভিমত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বেঞ্চ। দেশের হাইকোর্টগুলির কাছ থেকে টানা লাইভ স্ট্রিমিংয়ের প্রয়োজনীয়তা ও তার প্রভাব সম্পর্কে মতামত জানতেও চেয়েছে সর্বোচ্চ আদালত। উল্লেখ, কোর্টের শুনানির অংশ অবৈধভাবে প্রচার করা হচ্ছে এই মর্মে সম্প্রতি একটি মামলা দায়ের হয়। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ সেই মামলার শুনানির সময় গতকাল অন্তর্বর্তী এই নির্দেশ দেন। সারাদেশের সঙ্গে এরাজ্যেও পয়লা আগস্ট জনগণনার কাজ শুরু হচ্ছে। নবান্ন সূত্রে খবর, জনগণনার জন্য গণনাকারী এবং সুপারভাইজার হিসেবে যেসব শিক্ষক ও শিক্ষাকর্মীকে নিয়োগ করা হয়েছে তাদের নিজের কর্মস্থল এলাকায় ডিউটি দেওয়া হবে বলে সম্প্রতি এক প্রস্তুতি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যাতে তারা স্কুলে গিয়ে ক্লাস নিতে পারেন, আবার জনগণনার কাজও করতে পারেন। রাজ্যবাসীকে সেলফ এনিউমারেশনে জোর দিতে হবে, অর্থাৎ নির্দিষ্ট অ্যাপে নিজেদের সম্পর্কে তথ্য তারা নিজেরাই জানাবেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ চত্বরে সমস্ত রকমের প্রতিবাদ বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। রোগী পরিষেবা ও পঠন পাঠনের স্বার্থেই এই সিদ্ধান্ত বলে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এক নির্দেশিকায় জানিয়েছে। নির্দেশনামা ভঙ্গ করলে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে। অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। দূর দূরান্ত থেকে আসা রোগীর সঙ্গে তাদের পরিজনদের নিরাপদ ও সাশ্রয়ী থাকার বন্দোবস্ত করতে কল্যাণী এইমস চত্বরে একটি বিশ্রাম গৃহ তৈরি করা হবে। এইমস কর্তৃপক্ষ ও সেবাদান আরোগ্য ফাউন্ডেশনের মধ্যে গতকাল এই মর্মে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। বিশ্রাম গৃহটি নির্মিত হলে কল্যাণী এইমস কর্তৃপক্ষ ও সেবাদান ফাউন্ডেশন যৌথভাবে তা পরিচালনা করবে। সম্পূর্ণ অলাভজনক এই প্রকল্পে দীর্ঘমেয়াদী চিকিৎসা, কেমোথেরাপি, ডায়ালিসিস, বড়

অস্ত্রোপচারের মতো ক্ষেত্রে হাসপাতালে ভর্তি রোগীদের আত্মীয়রা বিশেষ উপকৃত হবেন বলে এইমস কল্যাণীর এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর অরবিন্দ সিনহা আশা প্রকাশ করেছেন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে পাঠ্যক্রম পুনর্বিবেচনার আবেদন খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। কমিটিকে প্রাথমিকভাবে দুমাস এবং চূড়ান্ত রিপোর্ট তিন মাসের মধ্যে পেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরাংশে সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই চব্বিশ পরগনা ও বাঁকুড়া জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 135তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট ও ওয়েস্টবেঙ্গল মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল পাঁচটায়। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর বেলা সাড়ে বারোটায়।

শুনলেন এসরাজ বাদন, শিল্পী অর্ক সিংহ রায়, রাগ সুদ সারং, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন সুব্রত গুপ্ত। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এখন শুনবেন কীর্তন, শিল্পী রাধারানী দাস অধিকারী।

গোষ্ঠ হইতে ফেরার পথে শ্রীগোবিন্দ আমার কেশ আকর্ষণ করে বলে গেলেন, ওগ রাধে অদ্য শুভ রজনীতে কেশর কুঞ্জে এসে মিলিত হবে। তাই রাধারানী সখীগণকে আদেশ করলেন।

বংশী ধ্বনি শ্রবণ করে দাসী পদ্মা, চন্দ্রাবলী পদ্মাকে ডেকে বলছেন, পদ্মারে নিতুই নিতুই গোবিন্দ আমার, রাধারানীকে সুখী করবার জন্যে যান, আজ আমি আমার কুঞ্জে নিয়ে আসবো। তাই বাহু প্রসারিত করে দাঁড়ালেন। এদিকে শ্রীগোবিন্দ আমার বংশী ধ্বনি করতে করতে চলেছেন, পদ্মা যখন বাহু প্রসারিত করে দাঁড়ালেন।

রাধারানী দাস অধিকারীর কণ্ঠে শুনলেন কীর্তন। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

দর্পণ শুনছিলেন আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। আজ ইশকিয়া ছায়াছবিতে প্রথম গানটি রাহত ফতেহ আলী খানের কণ্ঠে।

এশকিয়া ছবি থেকে রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে শুনলেন এই গানটি। এবারে দর এশকিয়া ছায়াছবিতে রেখা ভরদ্বাজ।

0: হিন্দি ছায়াছবির গান শুনছিলেন আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলো হার্টস এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার লিফটিংয়ে ভারতের ঝান্ডু কুমার ব্রোঞ্জ পেয়েছেন। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি-20 সিরিজে জয় নিশ্চিত করেছে।

0: আজ সে বিস্তারিত খবরে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের 52 মিনিটে শাহাল আব্দুল সামাদ মোহনবাগানের হয়ে জয়সূচক গোল করেছেন। একটি প্রতিবেদন।
1: মরসুমের প্রথম ডার্বির রং সবুজ মেরুন। শাহাল আব্দুল সামাদের গোলে ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। শুরু থেকেই খেলায় প্রাধান্য ছিল মোহনবাগানের, যদিও খেলার শেষ দিকে একাধিক সুযোগ তৈরি করেছিল লাল হলুদ বাহিনী। মোহনবাগানের শেষ প্রহরে বিশাল কাইত দুর্ভেদ্য হয়ে ওঠায় ইস্টবেঙ্গলের যাবতীয় লড়াই ব্যর্থ হয়েছে। মরসুমের প্রথম ম্যাচ হয় দুদলের প্রস্তুতিতে ঘাটতি ছিল। 90 মিনিটের লড়াইয়ে তা প্রতিফলিত হয়েছে। ইস্টবেঙ্গলের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাসের ডার্বি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড আজ ভেঙে গেল। সবুজ মেরুনের গ্রিক কোচ প্যানাজিওটিস টিম্পেরিস শেষ হাসি নিয়েই মাঠ ছাড়লেন। বিশ্বকাপের জ্বর কাটিয়ে কলকাতা ফুটবল ফিরল তার চেনা ছন্দে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এর আগে রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খাঁ বল কিক মেরে টুর্নামেন্টের সূচনা করেন। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন শাখার সদস্যরা অংশগ্রহণ করেন। ছিল এয়ার শো। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লীগ ফুটবলে আজ 3টি খেলা হয়েছে। নৈহাটি স্টেডিয়ামে ভবানীপুর ক্লাব 1-0 গোলে কালীঘাট মিলন সংঘকে হারিয়ে দিয়েছে। বিধাননগর মিউনিসিপ্যালিটি স্টেডিয়ামে বিধাননগর স্পোর্টস একাডেমি ও রেলওয়ে এফসির খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। কল্যাণী স্টেডিয়ামে কাস্টমস ও খিদিরপুর ক্লাবের ম্যাচটি ড্র হয়েছে। দুটি দলই 2টি করে গোল করেছে। স্কটল্যান্ডে আয়োজিত কমনওয়েলথ গেমসে প্যারা পাওয়ার লিফটার ঝান্ডু কুমার পুরুষদের হেভিওয়েট ইভেন্টে ব্রোঞ্জ জিতে চলতি আসরে ভারতের হয়ে প্রথম পদক এনেছেন। তিনি 190 কেজি তুলে 130.9 পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন। এই ইভেন্টে 208 কেজি তুলে সোনা জিতেছেন নাইজেরিয়ার রিলওয়ান ইদ্রিস ও 199 কেজি তুলে রূপো পান ইংল্যান্ডের ম্যাথু হার্ডিং। গেমসে দেশের হয়ে প্রথমবার পদক জিতলেন ঝান্ডু কুমার। ভারতের বক্সিং অভিযান দুর্দান্তভাবে শুরু হয়েছে। তারকা বক্সার লাভলিনা বরগোহাঁই সরাসরি মহিলাদের 75 কেজি বিভাগে সেমিফাইনালে জায়গা করে নিয়ে অন্তত 1টি ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন। এছাড়াও যাদুমণি সিং প্রথম রাউন্ডে দাপুটে জয়ের ফলে পুরুষদের 55 কেজি বিভাগের রাউন্ড অফ 16-এ উঠেছেন। ভারতের লন বলস দলগুলিও প্রতিযোগিতায় দারুণ শুরু করেছে। মহিলাদের রূপা রানী তির্কি ও পিঙ্কি সিং এর জুটি দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। জিমনাস্টিকের দলগত বিভাগে 208.55 পয়েন্ট নিয়ে ভারত সপ্তম স্থানে শেষ করেছে। সোনা পেয়েছে কানাডা। এদিকে সাঁতারে 50 মিটার ব্যাকস্ট্রোকে শ্রীহরি নটরাজ ফাইনালে উঠতে পারেননি। পদক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন ঝান্ডু কুমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী ঝান্ডু কুমারের এই অসাধারণ পারফরমেন্সে সন্তোষ ব্যক্ত করে বলেন, তাঁর এই সাফল্য দৃঢ় সংকল্প ও দীর্ঘদিনের সুশৃঙ্খল প্রচেষ্টার প্রতিফলন। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচে টি-20 সিরিজে জয় নিশ্চিত করেছে। হারারের স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ম্যাচে ভারত 90 রানে জিম্বাবুয়েকে হারিয়ে দেয়। জিম্বাবুয়ে টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারত 20 ওভারে 5 উইকেটে 219 রান তোলে। ঈশান কিষান 81 রান করেন। তিলক বর্মা 60 রানে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে 17 ওভার 5 বলে 129 রানে অলআউট হয়ে যায়। ভারতের স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং বিশ্ব জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছেন। জ্যোৎস্না চিনাপ্পার পর দ্বিতীয় ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে অনাহাত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফাইনালে উঠলেন। কানাডার অন্টারিওতে আজ সেমিফাইনালে মিশরের বার্ট সামহেকে 3-1 ব্যবধানে পরাজিত করেন অনাহাত। ফাইনালে তিনি আজ একই ভেন্যুতে মিশরের রুকায়া সালেমের মুখোমুখি হবেন। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30 নাগাদ। বিশ্ব দাবা দিবস উপলক্ষে সবার জন্য দাবা, এই মূল স্লোগানকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে জেলার বিভিন্ন ব্লকের একাধিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সেমিনার, ওয়ার্কশপ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। দাবা খেলার প্রতি নতুন প্রজন্মকে আকৃষ্ট করাই এই উদ্যোগের লক্ষ্য। এই কর্মসূচির সূচনা হয় ইসলামপুরের ক্ষুদিরাম পল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে। খেলার খবর শেষ হলো, এরপরের খবর রাত 10টায়।
2: This is Akashvani. A review of this week's Parliament proceedings read by Amrit Bhushan. The first week of the monsoon session of Parliament resulted in a near washout, primarily over the neat paper leak issue. Virtually no business could be transacted in both the Houses of Parliament on all 5 days amidst multiple adjournments. The opposition also raised slogans over the theft of donations at the Ram Temple in Ayodhya. On Monday, the first day of the monsoon session, the Lok Sabha repeated

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। ধর্মেন্দ্র প্রধানের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা এবং সরকার বিভিন্ন দাবি দাওয়া মেনে নেওয়ায় আন্দোলন প্রত্যাহার সিজেপির। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দেশ সফর শেষে নতুন দিল্লিতে ফিরছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। উত্তরপ্রদেশের সারনাথে প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। লাদাখের দ্রাসে 27তম কারগিল বিজয় দিবস উদযাপনের প্রথম দিনে শৌর্য সন্ধ্যা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রহ্লাদ যোশী নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হচ্ছেন। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন এবং নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রকের পাশাপাশি শিক্ষামন্ত্রকের দায়িত্ব সামলাবেন তিনি। এদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে দেশজুড়ে চলা প্রতিবাদ বিক্ষোভের মধ্যেই ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আজ তিনি তার পদত্যাগপত্র পাঠান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী প্রধান জানিয়েছেন, গত 10 দিন ধরে ছাত্র আন্দোলনের জেরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য তিনি অত্যন্ত ব্যথিত। বিষয়টি তাঁর কাছে ব্যক্তিগত মর্যাদা নয় বলেও উল্লেখ করেন তিনি। নতুন দিল্লির যন্তর্মন্তর সহ সারাদেশে চলা আন্দোলনের সুযোগ দেশবিরোধী শক্তিগুলি যাতে কোনোভাবেই না নিতে পারে সে কারণে তার এই পদত্যাগ বলে শ্রী প্রধান জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, আইনি জটিলতায় কোনো ছাত্রের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেই বিষয়টিও তিনি মাথায় রেখেছেন।

0: তাঁর প্রতি সমর্থন এবং আস্থা রাখার জন্য ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। শ্রী প্রধান আরও বলেন, 2026 নিট ইউজি পরীক্ষায় কারচুপির খবর আসার পর সরকার নিজেই পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সকলের সহযোগিতায় 21 জুন পুনরায় নিট আয়োজিত হয়। 16 জুলাই নিটের ফল প্রকাশিত হয়েছে। আগামী বছর থেকে কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি পদ্ধতিতে নিট পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান। নিট পরীক্ষায় অনিয়ম ধরা পড়ার প্রথম দিন থেকেই তিনি তার দায় নিয়েছেন, কখনোই দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেননি বলে উল্লেখ করেন তিনি। সরকারের সঙ্গে তৃতীয় দফায় আলোচনার পর নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তাদের দাবি পূরণে সরকার সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং ডক্টর জিতেন্দ্র সিং আজ পরীক্ষা ব্যবস্থা সংস্কার এবং প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রুখতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক করেন। পরে নতুন দিল্লিতে সিজেপি প্রতিনিধি দলের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী নাড্ডা বলেন, সিজেপির দাবি অনুযায়ী আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া বা এফআইআর দায়ের করা হবে না। যদি কোনো এফআইআর দায়ের করা হয়ে থাকে তবে তা প্রত্যাহার করা হবে এবং এফআইআর এর কপি তাদের সরবরাহ করা হবে। সরকারি পরীক্ষা ব্যবস্থা সংস্কারের জন্য সিজেপির পাঁচ দফা দাবিপত্র বিষয়ে শ্রী নাড্ডা বলেন, সরকার এই নিয়ে আলোচনা করছে। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় যেসব পড়ুয়া আত্মঘাতী হয়েছেন তাদের পরিবারের প্রতি সরকার পূর্ণ সহানুভূতিশীল এবং সরকারের পক্ষ থেকে নিয়ম ও বিধি অনুযায়ী তাদের সহায়তা দেয়া হবে।
1: कम्पेंसेशन के बारे में सरकार ने बड़े स्पष्ट शब्दों में कहा है, जान किसी बच्चे की जाए और उसके प्रति हम भी सहानुभूति रखते हैं। प्रधानमंत्री मोदी जी अत्यंत सहानुभूति के साथ कहा है कि ऑनरेबल कंपेंसेशन अकॉर्डिंग टू द रूल्स एंड रेगुलेशंस व्हाटएवर मैक्सिमम विल बी पॉसिबल दैट विल बी गिवन टू देम।
0: সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস আশা প্রকাশ করেন, তাদের দাবিগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ হবে। এদিকে সিজেপির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন।
2: तमाम मांगे जो हमारी थी वो मान ली गई है, तो हम इमीडिएट इफेक्ट से प्रोटेस्टर्स से रिक्वेस्ट करते हैं कि आप विड्रॉ करें, पीसफुली अपने घर वापस जाएं और आगे की जो भी हमारी रणनीति होगी या बातचीत होगी उससे हम आपको अवगत कराएंगे।
0: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফর শেষে নতুন দিল্লি ফিরছেন। সফরকালে শ্রীমতী মুর্মু সেদেশের রাষ্ট্রপতি নিকোসোর ড্যানের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল প্রযুক্তি, শিক্ষা, পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে বৈঠক করেন। রোমানিয়ার প্রধানমন্ত্রী এবং সংসদের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ করেন শ্রীমতী মুর্মু। ভারত রোমানিয়া ব্যবসায়িক ফোরামে তিনি বক্তব্য রাখেন। জনপরিষেবা এবং ভারত রোমানিয়া সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ থেকে ডক্টরেট লাভ করেন তিনি। মলদোভা এবং উত্তর ম্যাসিডোনিয়ার পর তিন দেশ সফরের শেষ পর্যায়ে রাষ্ট্রপতি রোমানিয়া গিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, রোমানিয়ার বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের ক্রমবর্ধমান অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। রোমানিয়া সফরের শেষ দিনে আজ বুখারেস্টে ভারতীয় সম্প্রদায় আয়োজিত এক সম্বর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, বিদেশে বসবাস করলেও ভারতীয়রা নিজেদের মাতৃভূমির সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থাকেন এবং তাদের দক্ষতা ও কৃতিত্বের মাধ্যমে দেশবাসীকে গর্বিত করেন। রোমানিয়ার প্রেসিডেন্ট নিকোসোর ড্যান এবং সেদেশের নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সহায়ক হবে বলে শ্রীমতী মুর্মু বলেন। তিনি বলেন,
3: ডিফেন্স, রিনিউয়েবল এনার্জি, ডিজিটাল টেকনোলজি, এডুকেশন, রিসার্চ, হেলথ কেয়ার, সায়েন্স এন্ড টেকনোলজি, এআই, ইনোভেশন তথা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং জেসে এক নয়া নয়া ক্ষেত্র মে আর্থিক সহযোগকে ব্যাপক অবসর উপলব্ধ হে। মুঝে এ দেখার প্রশংসা হে কি ভারতীয় কোম্পানিজ ওর ভারতীয় প্রফেশনালস রোমানিয়াকে বিকাশ মে মহত্বপূর্ণ যোগদান দে রহে হে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। আপনারা এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তরপ্রদেশের সারনাথের প্রাচীন বৌদ্ধ নিদর্শন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, সারনাথ হল শান্তি, জ্ঞান ও করুণার এক চিরন্তন ঐতিহ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, প্রত্যেক ভারতবাসীর কাছে এটি এক গর্বের মুহূর্ত। সামাজিক

0: মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, এই স্বীকৃতি ভগবান বুদ্ধের স্মৃতি বিচলিত সারনাথে আরও বেশি করে ভ্রমণ এবং ভগবান বুদ্ধের আদর্শ অনুসরণের প্রেরণা যোগাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, এই স্বীকৃতি দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতিফলন। ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সন্ধ্যায় লাদাখের দ্রাসের কার্গিল যুদ্ধ স্মৃতিসৌধে 27তম কার্গিল বিজয় দিবসের প্রথম দিনটি উদযাপিত হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শৌর্য সন্ধ্যা নামে এই অনুষ্ঠানে অংশ নেন। তার সঙ্গে ছিলেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর, লাদাখের সাংসদ হাজি হানিফা জান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শহীদ জওয়ানদের বিধবা পত্নী সহ কার্গিল শহীদদের পরিবারের সদস্যরা। দেশাত্মবোধক সঙ্গীত, সর্বধর্ম প্রার্থনা, বিটিং রিট্রেট অনুষ্ঠান, জাতীয় সঙ্গীত এবং শহীদ সৈনিকদের স্মরণে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসের আমলে বেশ কয়েকটি ঘটনার সঙ্গে যুক্ত 5 পুলিশ আধিকারিককে বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় জানান, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী পরিবারের এক ছাত্রীর ওপর অত্যাচারের ঘটনায় পুলিশের এএসআই মোয়াজ্জিন হোসেনকে সাসপেন্ড করা হয়েছে। তার বিরুদ্ধে এফআইআরও দায়েরের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক প্রয়াত পঙ্কজ দত্তকে বটতলা থানায় ডেকে হয়রানির জন্য এসআই সাধন দাস ও ওই থানার তৎকালীন আইসি সুবর্ণ দত্ত চৌধুরীকে সাসপেন্ড করার নির্দেশ দেন তিনি। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সূর্যনগরে কালীমূর্তি ভাঙার ঘটনায় তৎকালীন সুন্দরবন জেলার পুলিশ সুপার কোটেশ্বর রাওকে রাজ্য সরকার সাসপেন্ড করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। দক্ষিণ চীন ও হংকংয়ে টাইফুন নাউলের প্রভাবে প্রবল ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হংকংয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সামুদ্রিক ঝড় ঘণ্টায় সর্বোচ্চ 140 কিলোমিটার পর্যন্ত শক্তিশালী হয়ে উঠতে পারে। হংকং বিমানবন্দরের তরফে আজ এবং আগামীকালের জন্য 150টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইরানি কর্মকর্তাদের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছে ইরান। ইউএর এই পদক্ষেপকে দ্বিচারিত আখ্যা দিয়ে তারা একে অসৎ মানসিকতার পরিচয় বলে উল্লেখ করেছে। ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে কয়েকজন ইরানি বিচারক এবং একজন সাইবার আধিকারিকের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেন। লেটুস পাতা থেকে খাদ্যজনিত অসুস্থতার জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এছাড়া দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ার ঘটনায় কানাডার ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। ক্রমবর্ধমান অসুস্থতার মধ্যে এটি খাওয়া নিরাপদ কিনা ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি এই মন্তব্য করেন। মানবাধিকার সংগঠন বালুচ ওমেন ফোরাম এক অভিযোগে জানিয়েছে, পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে জোর করে ধরে নিয়ে যাবার ঘটনা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। বালুচিস্তানে পাকিস্তানি বাহিনী নারী ও শিশুসহ সাধারণ নাগরিকদের ধরে নিয়ে যাওয়ার সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারত জিম্বাবুয়ের বিরুদ্ধে 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজে জয় নিশ্চিত করেছে। হারারে স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ম্যাচে ভারত 90 রানে জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে।
1: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं प्रशांत कुमार। मुख्य समाचार। राष्ट्रपति द्रौपदी मुर्मू 3 देशों मोल्दोवा, उत्तरी मैसेडोनिया और रोमानिया की यात्रा संपन्न कर स्वदेश रवाना। सीरिया में 2 बसों की टक्कर में 35 लोगों की मौत। ईरान ने लगातार 13 रात अमरीकी हमलों के बाद सैन्य कार्रवाई में विराम की घोषणा की। दक्षिणी चीन में तूफान नोल का अलर्ट जारी, हांगकांग ने दर्जनों उड़ानें रद्द की। उत्तर प्रदेश में सारनाथ स्थित प्राचीन बौद्ध स्थल यूनेस्को की विश्व धरोहर सूची में शामिल। और क्रिकेट में भारत ने हरारे में खेले गए दूसरे 2020 अंतर्राष्ट्रीय मैच में मेजबान जिम्बाब्वे को 90 रनों से हराया। 3 मैचों की श्रृंखला में भारत ने 2-0 की अजेय बढ़त बनाई। अब समाचार विस्तार से। राष्ट्रपति द्रौपदी मुर्मू मोल्दोवा, उत्तरी मैसेडोनिया और रोमानिया की यात्रा पूरी करने के बाद नई दिल्ली के लिए रवाना हो गई हैं। यात्रा के अंतिम चरण में उन्होंने रोमानिया के राष्ट्रपति निकोशूर दान के साथ व्यापार, निवेश, रक्षा, डिजिटल प्रौद्योगिकी, शिक्षा, नवीकरणीय ऊर्जा और संस्कृति सहित विभिन्न क्षेत्रों में द्विपक्षीय सहयोग को मजबूत करने के उद्देश्य से व्यापक चर्चा की। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने रोमानिया के प्रधानमंत्री और संसदीय नेताओं से भी मुलाकात की। उन्होंने भारत रोमानिया व्यापार मंच को संबोधित किया। राष्ट्रपति मुर्मू ने कहा कि मुझे प्रसन्नता है कि भारतीय कंपनी रोमानिया के विकास में महत्वपूर्ण योगदान दे रही है।
2: डिफेंस, रिन्यूएबल एनर्जी, डिजिटल टेक्नोलॉजी,

ম্যানে পিয়ার কেয়া ছবির গান শুনছেন। এবারে পরপর দুটি গান এস পি বালাসুব্রমণিয়ামের একক কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে ম্যানে পেয়ার কিয়া ছায়াছবি থেকে শেষ গানটি এখন। শিল্পী শ্রদ্ধা সিনহা।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আজ শুনলেন ম্যায়নে পেয়ার কিয়া ছায়াছবির গান, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। আকাশবাণী কলকাতা, এখন দিল্লি থেকে সংবাদ।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার আশপাশের অঞ্চলের আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97% এবং সর্বনিম্ন পরিমাণ 85%। গত 24 ঘন্টায় কলকাতা ও তার আশপাশের অঞ্চলে বৃষ্টি হয়েছে 9.6 মিলিমিটার। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ অর্থাৎ 25 জুলাই 2026 থেকে আগামী 27 জুলাই 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বঙ্গোপসাগরের উত্তর অঞ্চলে 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া ও 55 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ওই অঞ্চলে মৎস্যজীবীদের আগামী 27 জুলাই 2026 পর্যন্ত মাছ ধরতে যেতে নিষেধ করা হচ্ছে। আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন। আকাশবাণী কলকাতা। এখন আপনাদের জানিয়ে দিই 26 জুলাই 2026 রবিবারের গীতাঞ্জলি ও সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় শুভাষিত শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6টা 5 মিনিটে সঙ্গীত

অঞ্জলি 6:30 আজকের চাষবাস, ভবিষ্যৎ কৃষির লক্ষ্যে মাটির সংরক্ষণ, এই নিয়ে বলবেন ডক্টর মণিদীপ্ত সাহা। 6:40 আপনার স্বাস্থ্য, কথিকা, রক্তে সুগার ও হৃদরোগ, বলবেন ডাক্তার মৈনাক মুখোপাধ্যায়। 6:45 প্রাত্যহিকী, উপস্থাপনায় হৈমন্তী দে ও অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 8:00 বিজ্ঞান ধারাবাহিক পরমাণুর জগৎ দ্বিতীয় পর্ব শুনবেন প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গান। 9:25 বিচিত্র সংবাদ। 9:30 শিশু মহল, উপস্থাপনায় হৈমন্তী দে। 10:30 গানের ভেলা, উপস্থাপনায় সুদীপ্তা ভাদুড়ী। 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 136 পর্বের সরাসরি সম্প্রচার শুনবেন। সরাসরি সম্প্রচার পরেই, সম্প্রচারের পরেই মন কি বাতের বাংলা ও সাঁওতালি ভাষায় তর্জমা শুনবেন। 12:33 গল্প দাদুর আসর, উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। 1:45 দ্বিজেন্দ্র গীতি ও অতুল প্রসাদের গান। 2:00 অনুরোধের আসরে শুনবেন বাংলা আধুনিক গান। 2:30 বাংলা নাটক তস্কর, রচনা বালজাক, নাট্যরূপান্তর অনিল দাশগুপ্ত, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় সৌম্যদেব বন্দ্যোপাধ্যায়। 5:30 যুববাণীর অনুষ্ঠান যুববাণী কমন রুম, উপস্থাপনায় ব্রতদীপ মুখোপাধ্যায় ও অস্মিতা রায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি বুলবুল হাসদা ও সহশিল্পীদের পরিবেশনায়। এরপর 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শ্রোতাদের চিঠিপত্রের অনুষ্ঠান আঞ্জু মিয়া আখড়া। 6:38 বিচিত্র অনুষ্ঠান, প্রথমে শুনবেন কার্গিল, ভারতীয় সেনার এক গৌরবময় অধ্যায়। অবসরপ্রাপ্ত কার্গিল যোদ্ধা সাবমেজর নরেশচন্দ্র দাসের সাক্ষাৎকার শুনবেন এই অনুষ্ঠানে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এরপর বাস্তুতন্ত্র রক্ষায় ম্যানগ্রোভ সংরক্ষণের গুরুত্ব, এই নিয়ে নিশা গোস্বামীর সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের প্রথমে বাংলা তর্জমা এবং তারপর সাঁওতালি ভাষায় তর্জমা শুনবেন। 8:55 এ মাসের গান, শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, কথা ও সুর আর্য চৌধুরী। 9:00 শিক্ষাঙ্গন থেকে, প্রাঞ্চক শিক্ষানিকেতন থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন চয়নিকা ধারা। 9:30 শুনবেন রাগ প্রধান গান, শিল্পী তানিয়া পালোধি। 9:45 শ্যামাসঙ্গীত, শিল্পী সুনন্দা দাস। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় সন্তুর, শিল্পী বিদুষী বর্ষা আগরওয়াল, এটি আকাশবাণী ইন্দোরের নিবেদন। 11:00 শুনবেন আধুনিক গান, শিল্পী স্বাগতা ভট্টাচার্য। 11:10 বাংলা আধুনিক ও ছায়াছবির গান। এবার সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত শুনবেন খেয়াল, শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুরেলা গঙ্গোপাধ্যায়। 6:35 রামচরিত মানস 183 পর্ব শুনবেন। 6:45 ভক্তিগীতি, শিল্পী সত্য শুভ সরকার। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল। এই অনুষ্ঠানে শুনবেন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা নিয়ে কিছু কথা। 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর বাগধারা, উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী। 9:00 রাগ প্রধান গান, শিল্পী তানিয়া পালোধি। 9:20 শ্যামাসঙ্গীত শুনবেন সুনন্দা দাসের কণ্ঠে। 9:40 রাজধারা, উপস্থাপনায় দেবযানী রায় চৌধুরী। 10:15 বাংলা আধুনিক গান। 10:30 বৃন্দগান শিক্ষার আসর, শুনবেন ওড়িয়া গান। 11:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 136 পর্বের সরাসরি সম্প্রচার। সরাসরি সম্প্রচারের পরেই শুনবেন বাংলা তর্জমা। 12:00 সুরভি, উপস্থাপনায় দেবযানী রায়চৌধুরী। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান কালিং অল চিলড্রেন, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। এই অনুষ্ঠানে শুনবেন পিটার গোমসের বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী সুপ্রিয়া দে।
সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10

মিনিটে নজরুল গীতি শিল্পী সত্য শুভ সরকার, 5:20 ঊর্বশী উপস্থাপনায় প্রীতি মুরারকা, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, 7:10 আধুনিক গান শিল্পী স্বাগতা ভট্টাচার্য, 7:30 দর্পণ উপস্থাপনায় প্রীতি মুরারকা, 8:00 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 136তম পর্বের বাংলা তর্জমা শুনবেন, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 দিল্লি কেন্দ্র থেকে স্পটলাইট, 9:30 রেডিওস্কোপ, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উইশ আ সং উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন। 26 জুলাই 2026 গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে প্রচারিত সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় 12:09 হয়ে 24 সেকেন্ড। জয় হিন্দ।